শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক তেলসে দেল তাক তেলসে দেল তাকরে ভাবভক্তি ভরা কার্যক্রম অর্ঘ্যথালি সহিত দেবমিত্র আছে আপনার সহিত। হুলি জাপান কথা, জাপানর অনেক দেবী পূজা এপর্যন্ত মধ্যে চালু রয়েছে। হ্যাঁ, যেমিতি কি অমা হুয়ন্তু, টেরাসু হুয়ন্তু, আমেন হুয়ন্তু, ইজুমে, ইনারি, জোনোহানা, সাকুয়া ইত্যাদি। হ্যাঁ, জাপানরে পূজা আও নীতিকান্তিরে ভারতীয় হিন্দু পরম্পরার সামঞ্জস্য মধ্যে পরিলক্ষিত হয়েথায়। এবং খ্রিস্ট ধর্মালম্বী মানে যীশুঙ্ক মাতা মেরিঙ্কু মধ্যে পূজা করে থাকে। পশ্চিম বিশ্বরে নারী জাগরণ কালে মাতৃশক্তি কৈন্দ্রিক বাইবেল মধ্যে রচিত হয়েছিল, যার লেখিকা থিলে এলিজাবেথ কেনেডি। হ্যাঁ, তাঙ্ক বাইবেলর প্রায় 7 লক্ষ অনুগামী আছেন।

গুড মর্নিং, আপনার মানে টিউন করছেন 100.4 আকাশবাণী এবং রেইনবো কাটক দিল সে দিল তক কোন দিল সে দিল তক শ্রী দেবমিত্র আছে আপনার সহিত। এন্ড আজ আপনার মানে আমার কেন্দ্রর কোন কার্যক্রম শুনিপারে মু নিহাতে সে বিষয়ে আপনার জনাই রাখুছি। আমার স্বাস্থ্য আপনার মানক পাই রহিছি সকাল 7টা বাজে 10 মিনিট রে এবং এথিরে আজ বিষয়বস্তু রহিছি আধুনিক অস্ত্রোপচারে নিশ্চিতকর ভূমিকা। আউ এই বিষয়ে কহিবে আপনার মানক ডক্টর অনঙ্গ মোহন দ্বিবেদী। সকাল 7টা বাজে 50 মিনিট রে রহিছি শুভ সকালের কার্যক্রম এবং মর্নিং মেলোডি সকাল 8টা বাজে 30 মিনিট রে এবং সকাল 9টায় এবং সন্ধ্যা 5টা বাজে 2 মিনিট রে ডায়াল ইন লাইভ চিটচ্যাট এতে নির্ধারিত বিষয়ে ফোন যোগে আপনার নিজের মতামত শেয়ার করে পারিবে এবং দিন 10টায় রয়েছে দিন 10টা এবং রাতে 10টায় আপনার রয়েছে রেইনবো এসএমএস কলাকার দিন 11টায় এবং দিন 11টা বাজে 30 মিনিটে শুনেপারে পুরোনা হিন্দি কথাচিত্রর গীত। দিন 12টায় রয়েছে কার্যক্রম কিছু কথা কিছু গীত এবং দিন 1টে বাজে 10 মিনিটে আজ চর্চার এতে নির্ধারিত বিষয়ে আপনার হোয়াটসঅ্যাপ বা এসএমএস মাধ্যমে নিজের মতামত শেয়ার করে পারবে। পুরোনা ওড়িয়া কথাচিত্র গীত শুনিপারে 2টা বাজে 45 মিনিটে মো দেশ রয়েছে অপরাহ্ন 3টায় অপরাহ্ন 4টায় রয়েছে সুরিলা আফটরনুন গোস্বামী তুলসী দাস বিরচিত শ্রীরামচরিত মানসর 18তম ভাগ শুনিপারে সন্ধ্যা 6টা বাজি 10 মিনিটে এবং ভক্তি গীতর কার্যক্রম আরাধনা সন্ধ্যা 6টা বাজি 30 মিনিটে এবং সন্ধ্যা আসর রয়েছে আপনার সন্ধ্যা 7টা বাজি 25 মিনিটে রাতে 8টায় রয়েছে গীতরে মিতর এবং অভুলা স্মৃতি রয়েছে 9টা বাজি 15 মিনিটে। আশা করছি আপনার প্রতিটি প্রোগ্রাম নিহাতি ভাবে ভালো লাগবে এবং আপনার মন ছুঁয়া করা আমার প্রতিটি আর্জি চেষ্টিত রহবে চেষ্টা করবে। সো এই কথা সহিত আজর প্রোগ্রাম ডিটেলস আপনার পাখে পৌঁছি সারিছি। আউ কিছু ক্ষণ ভিতরে আপনার শুনিপারে আঞ্চলিক সংবাদ যাহাকে রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর।

0: শুনছেন আপনার মানে দেব মিত্র কো 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাট এক দিল সে দিল তক রিয়ানসো চলছে ডাল ইন লাইফ রো ইয়ে সমাজ কথা হচ্ছে পরিবার কো নিকি পরিবার কেবল গোটি শব্দ নহ এ হচ্ছে ভালো পাইবার প্রথম স্কুল আর সম্পর্কর প্রথম অনুভব আর জীবনর সবটু সুরক্ষিত ঠিকানা আজিকালির ব্যস্ত জীবনরে মোবাইল আছে সোশ্যাল মিডিয়া আছে হাজার হাজার ফলোয়ার্স আছন্তি কিন্তু ঘরে বসে কথা হবা পাই কা পাখরে সময় নাই ডাইনিং টেবিলে খাদ্য আছে কিন্তু একা সাথে বসে কি হসিবা ধীরে ধীরে কোটি হজি যাওছে আমি ক্যারিয়ার পছরে দৌড়ুছ কিন্তু মাঙ্কর কথা খাইলু কি এ প্রশ্নর মূল্যকে আমি ভুলি যাওছ বাপাঙ্ক নীরব ত্যাগ আউ ভৌণীর রাগ ভাইর মজাক আউ ঘরর সে ছোট ছোট ঝগড়া ই সবু মিশিকি তৈরি হুয়ে পরিবার কিন্তু আপনাঙ্ক পরিবারে আপনাঙ্কর সবঠু প্রিয় ব্যক্তি জনক কিয়ে মতে কুহন্তু কইবা পাই ডাল করন্তু নম্বর হেউছি 0671230353 চলন্তু দেখিবা আমার নেক্সট কলর কি আসন্তি অনসি কোন কহুছন্তি আজির টপিক কো নিকি
1: হ্যালো হ্যালো প্রকাশ চন্দ্র সাহু ভুবনেশ্বর সালিয়াশর কৌটি
0: নমস্কার কেমতি আছেন
1: নমস্কার দিদি ভালো আছি দিদি
0: আচ্ছা আপনার পরিবারে সবটু প্রিয় ব্যক্তি জনক কি আপনার
1: আমো প্রিয় হলা পুয় আছি ঝিয় আছি আউ মিসেস আছি আউ বাপা মা তো নাহাতি আউ এইটা মো পিলা ছুয়া সমিতি কি নেকি মু চলুছি
0: আচ্ছা পুয় ঝিয়ঙ্গ ভিতর কাহাকে টিকে 19-20 ভালো পাঁতি আপনা কলেজ আচ্ছা এবে বিড করুচন্তি তাহলে আপনার ঝিও বহুত ভাল ভাবে গোটে ভাল টিচার হুয়ন্তু আপনার না নিহাতি রাখন্তু বহুত বহুত ধন্যবাদ কল করিবারু
1: আজ্ঞা নমস্কার দিদি
0: নমস্কার আপনি বি কল করি পারিবে আমাদের নম্বর 0671230353 এবং শেয়ার করি পারিবে আপনার পরিবার সবুঠু প্রিয় ব্যক্তি জনক আপনার পাই কি মো সহিত নিহাতি ভাবে শেয়ার করন্তু আউ হ দুনিয়ারে এমিতি কোনসি অ্যাপ নাই যাহা একাকীপণকু ডিলিট করি পারিব কিন্তু পরিবার গোটে আলিঙ্গন গোটে হালুকা স্পর্শ হ্যাঁ যে সবুবেলে কই দিয়ে কি তো আগুক বড়ি চাল তো সহিত মু আছি সমস্ত দুঃখ কু যে হালুকা করি দে সি হচ্ছে আম পরিবার চল আমি দেখিবা নেক্সট কি আছেন আমার কলেজ সি কোন কহুছন্তি হ্যালো
2: হ্যালো ম্যাম নমস্কার
0: নমস্কার গুড মর্নিং কি কহুছন্তি কোটু কহুছন্তি
2: ভুবনেশ্বর ব্লাইন্ড অ্যাসোসিয়েশন নু মু প্রসন্ন কুমার লেঙ্কা কউছি
0: আচ্ছা কেমতি অছন্তি আপন
2: আজ্ঞা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন রে
0: কেমতি অছন্তি আপন
2: আ ভালো আছি আজ্ঞা আপন মনক আশীর্বাদ জগন্নাথঙ্গ কৃপার ভালো আছি আজ্ঞা
0: জগন্নাথঙ্গ কৃপার সবুবেলে ভালো রে থাকতো আচ্ছা কুহন্তু আপনার পরিবার সবুঠু প্রিয় ব্যক্তি জনক আপনার কি

0: শুনছেন আপনার মানে দেবমিত্র গো 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দলসে দলতা ক্রিয়ান দলসে দলতা ক্রি শো চালছে ডাল ইন লাইভ রো চালন দেখিব মতে নেক্সট কে ডাল করি শান্তি আনসি কোন কহু চান্তি আজের টপিক কো নিকে। হ্যালো
1: হ্যালো নমস্কার, গুড মর্নিং আপা, জয় জগন্নাথ।
0: নমস্কার, গুড মর্নিং, জয় জগন্নাথ। কি কহু চান্তি, কোটু কহু চান্তি?
1: বলরাম বেরা কহুতলে আই খুরদা বল্লগড় ব্লক আরিকবাং গ্রাম ডিপো সাইরু।
0: কেমতি আছেন তে?
1: বহুত ভালো বড়ি আজ ভালো আছে, বহুত ভালো ভগবান আপনাকে ভালো রাখতে, জগন্নাথ আপনার আশীর্বাদ সবুলে থাকু আপনার উপরে, পিলাঙ্ক উপরে থাকু, ভালো থাকুন সমস্ত আপনি।
0: আজের টপিক উপরে কোন কহিবে আপনাকে?
1: পহিলে তো মেন সদস্য হলে মু নম্বর 1 রাখি মাঙ্কু, নম্বর 2 রইলে বাপা, বাকি সব ফ্যামিলি মেম্বার ভাই ভৌনি আমু মাই এমানু সমস্ত মু রাখি যায় টপ।
0: আচ্ছা, তাহলে সমস্ত আপনকার প্রিয় না কোন? মামু ঘরে সবুঠ আপনকার প্রিয় কি? তাহলে
1: মাই মোর প্রিয়
0: মাই মাই, তাহলে যে আমার ঢগ আছে মামু মতে মাইলে মাই মতে ধরিলে, তাহলে সেই হিসাবে মাই বোধে সববেলে কাম করতে, ও সেই আপনার মাই পছন্দ না কেন? পিলাবেলে তাহলে মাইঙ্কর বহু স্নেহ শ্রদ্ধা আপনার সহ
1: আপনার
0: আচ্ছা, কিন্তু মাইঙ্কর চর্চা সববেলে রুহে না কেন? তাহলে এমতি আপনার পরিবার ভিতরে এমতি ভালো পাইব, স্নেহ শ্রদ্ধা এমতি সববেলে ভরি হয়েকি থাও। বহুত বহুত ধন্যবাদ কল করিবার।
1: নমস্কার, জয় জগন্নাথ।
0: নমস্কার, জয় জগন্নাথ। আপনি কল করে পারবে অন দ নম্বর 0671230315 রে, এবং শেয়ার করে পারবে যে আপনার পরিবারের সবুঠ প্রিয় ব্যক্তি জনক আপনার পাই কি। চলন্ত দেখিব আমার নেক্সট কলার কি আছন্তি এন্ড সে কোন কহুছন্তি। হ্যালো,
2: নমস্কার,
0: জয় জগন্নাথ। নমস্কার, জয়
2: জগন্নাথ।
0: আপনার
2: বর্তমান যুগরে আধুনিক অত্যাধুনিক বৈজ্ঞানিক কলি যুগরে আজ্ঞা যৌথ পরিবার তো আই মানে ভাঙ্গি চুরমার হয়ে গেল কচিত জায়গায় দেখা যাচ্ছে। আমার গোটে কথার নাই, কলি যদি করি বসিব সাঙ্গে থিব ভাই, ক্ষীর যদি খাই বসিব ঘরে থিব গাই। তেমন মো স্টেজ রে মোর ভাই হচ্ছে মোর প্রিয়, ভাল মন্দ যা বি আমি দুই ভাই ভিতরে কথাবার্তা সব কাম করু। বাপা তো এক্সপায়ার করিগলে, বউ একা আছে, বউকে বি সম্মান দিয়ে, বউর ভাল মন্দ বুঝে, কিন্তু মোর প্রিয় হচ্ছে মো ভাই।
0: তাহলে আপনার এমিতি দি ভাই এমতি কান্ধরে কান্ধ দিয়ে আগুক বড়ন্ত, সববেলে সাথী হয়ে রুহত। বহুত বহুত ধন্যবাদ কল করিবার।
2: আর গোটে কথা ভৌণী, মোর তিন ভৌণী গোটে ভৌণী এক্সপায়ার করে যাই, দুই জন ম্যারেজ করে যাই, বাহারে মাত্র 21 জন ভৌণী অছন্তি, আউ রাখি পূর্ণিমারে ডেলি 4-5 এমতি বডি চালিছে আউ।
0: তাহলে এমতি আপনার লাইফে ভৌণী মানক সংখ্যা বড়ি চালিথাও, সব ভৌণী মানুষ আপনার সমান আদর আর সমস্ত এমতি ভাল পাইবা দৌথ। বহুত বহুত ধন্যবাদ কল করিবার।
2: রইলি, জয় জগন্নাথ,
0: জয় জগন্নাথ।

So, চ্যালেঞ্জের এনবয়েস মিস্ত্র প্রমাণে টিউন করি সন্ধ্যা 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তো কোন দিল সে দিল তো কৃতিব মিত্র আছে আপনার সহিত চলন্তু দেখব পরবর্তী এসএমএস আম পাখক কি পঠাইছেন এবং কোন লিখিছেন এই এসএমএস আসুচি কেন্দ্রাপড়ার পঠাইছেন স্বাগত রঞ্জন সাহু এবং শুনিবা চাইছেন হম তোমারে হে সনামরু খোয়ে খোয়ে দিন হে গীতটি শুনিবা চাইছেন নিহাতি ভাবে বিউটিফুল সে গীত সোনু নিগম এবং অনুরাধা পড়ুয়াল কণ্ঠে মু আপনার সর শুনেবি পরবর্তী এসএমএস কেউ কোঠু শুনিবা চাইছেন এবং তাঙ্কর কোন ফরমাইস আছে নিহাতি ভাবে আমি জানি রাখিবা এই এসএমএস পঠাউছেন আলোক চন্দ্র জেনা জাইলো কটকরু শুনিবা চাইছেন খুবসুরত ঘুঙ্গট মে চাঁদ হোগা আঞ্চল মে চাঁদনি নিহাতি ভাবে কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি কণ্ঠে এই বিউটিফুল সঙ্গীত আপনার ডেডিকেট করে মুর শুনে দেবি তাহলে চলতো বিলকুল বি লেট নকি শুনে নবা ব্যাক টু ব্যাক এই দুই বিউটিফুল ট্র্যাক

শুনছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তক ও দিল সে দিল তক শ্রী দেব মিত্র আছে আপনার সহিত শোনি কিরণ বয় সেমিস্টার চলন্ত দেখবা পরবর্তী এসএমএস কেউ কোটু পাঠিয়েছেন এবং তাঁর কোন রিকোয়েস্ট আছে এই এসএমএস রে লেখা আছে শুনবাকে চাহুচান সাত জনম মে তেরা সাত বিবাহ কুমার সানু কণ্ঠে দিলওয়ালে চলচ্চিত্র এবং লিখুচার গুড মর্নিং দেব মিত্র ম্যাম নমস্কার আপনার ভেরি গুড মর্নিং জয় জগন্নাথ টাটা স্টিল প্ল্যান্ট পরিবার তরফ ওড়িশাবাসী প্যার ভরা নমস্কার আপা আজ আমার স্টাফ রাজকুমার ভরদ্বাজ হ্যাপি বালা ওয়ান ইয়ার আনিভার্সারি সেপা বহুত বহুত শুভকামনা জনাই দেবে নিহতি ভাবে যেহেতু রাজকুমার ভরদ্বাজ স্যার আজ হ্যাপি বালা আনিভার্সারি অনেক জগদ্রনাথ জগন্নাথ পাখে প্রার্থনা করবি কি তাঁর জীবনসাথী সহ তাঁর এই ভাল পাইবা সবুবেলে পাই টিকি টিকি করে বড়ু থাও এবং জগদ্রনাথ জগন্নাথ তাঁর ঢের সারা আশীর্বাদ করতু এবং তা সহ এই মেসেজটি পঠাইছেন আভাস সেন রোহিত সেন দীপক কুমার রাজকুমার ভরদ্বাজ বিমল শ্রীবাস্তব মনীষ শর্মা টাটা স্টিল প্ল্যান্ট পঠাইছেন নিহতি ভাবে আপনার সমস্ত বহুত বহুত ধন্যবাদ এতে বিউটিফুল মেসেজ আমার পাখক পঠাই আপনার মনপসন্দ গীত দেব মিত্র আপনার নিহতি ভাবে শুনেব চলন্ত দেখিবা পরবর্তী এসএমএস রিকোয়েস্ট কেউ কোঠু লিখিছেন এই এসএমএস টি আসুচি বাঙ্কি কলেজ বাঙ্কি রু পঠাইছেন প্রভাত বলিয়ার সিং চন্দন এবং টুনি শুনবাক চাইছেন সাথী আলবম রু যৌবন সাগর রু সামুকটে খোঁজুথিলি নিহাতি ভাবে বিউটিফুল সা গীত এভরগ্রিন গীত মু আপনাকে শিওর শুনেবি মোহাম্মদ আজিজ কণ্ঠে তাহলে চলন্ত বিলকুল বি লেট নকরি শুনে নেব ব্যাক টু ব্যাক এই দুটি বিউটিফুল ট্র্যাক

সরস্বতী আপনার মানে 100.4 আকাশবাণী এবং রেইনবো কাটক দলসে দলতা কোন দলসে দলতা ক্রি এবে তো স্টুডিও কাটের সময় মতে ইশারা দেলানি আপন মানঙ্ক ঠু বিদায় নি মতে যাওয়াকো পড়িব কিন্তু যাও যাও আপনঙ্ক বিলকুল বেখা করে দিয়ে যাবে নি কাহিকি না মু গলা পরে পরে আসে যাবে আপনঙ্কর সাথী মোনালিসা আপনঙ্ক সহিত ঢির সারা কথা হবা পাই এবং বিউটিফুল সঙ্গীত শুনেবা পাই কিন্তু যাওয়া পূর্বর এতিকে কহিবি সববেলে হস থাকন্তু এবং অন্য মানঙ্ক হস পছর গোটে সুন্দর কাহিনী সাজু থাকন্তু আজ পাই দেব মিত্রকে বিদায় দিয়ন্তু লাভ ইউ অল টেক কেয়ার এন্ড Have a great day ahead.

তেবে সাথী যদি কেবে একা লাগুছি না মানে যদি কেবে থকি পড়ুছন্তি তেবে জমা বি ভয় করন্তনি আপনাঙ্ক ফেভরেট বুক হেউ বা খবর কাগজ হেউ বা গপ বহি যাহা বি আপনাঙ্ক ভাল লাগে পড়িবাকু সেসবু পড়ন্তু দেখিবে আপনাঙ্ক কিভাবে ভাবে সাদ দেব গোটে দরদি বন্ধু ভি তেবে দুনিয়ারে কে সাঙ্গে থাকতু বা নথান্তু কিন্তু বহি সবুবেলে সাথে থাকব আমার প্রকৃত সাঙ্গটি হয়ে সুখরে দুঃখরে আউ সব মুহূর্তে।

0: আরে কবিতা, ভালো লাগিলা যে তুমি আয়ুষ্মান আরোগ্য মন্দির কু সার্ভাইকাল ক্যান্সার পরীক্ষা পাই আসিছ।
1: দিদি, মো ঝিও হি মতে এথি পাই প্রোৎসাহিত কলা।
0: আরে বা, তম ঝিও তো বহুত স্মার্ট। ঝিও, তমকো কেতে বর্ষ?
2: মতে 14 বর্ষ।
0: এবে আপনকো নিজ ঝিও কু সার্ভাইকাল ক্যান্সার রক্ষা করিবা পাই টিকা দবাকু আনিবাকু পড়িব।
1: কোন ক্যান্সার পাই বে টিকা আছি?
0: হ্যাঁ, এহা এপরি এক ক্যান্সার যাহাকো HPV ভ্যাকসিন মাধ্যমে প্রতিরোধ করা যাই পারিব।
1: ধন্যবাদ দিদি।
0: নিশ্চয়। নিজ ঝিওকো HPV টিকা দেবা পাই ভ্যাকসিন পোর্টাল ইউবিন রে পঞ্জীকরণ করিবাকো ভুলিবেনি।
3: ভারত সরকার সার্ভাইকাল ক্যান্সার রক্ষা পাইবা পাই 14 বর্ষর ঝিওমানঙ্ক টিকাকরণকু সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুড়িকরে মাগণারে উপলব্ধ করাইছন্তি। আজি হি www.un.mohfw.gov.in কু যাই HPV টিকাকরণ পাই পঞ্জীকরণ করন্তু। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, ওড়িশা সরকার।

আজি সময় বদলি যাই এবং তা সহ পকেট মনির সংজ্ঞা সম্পূর্ণ বদলি যাই। আজিকালির পিল নগদ পয়সা বদলরে সিধা সড়ক অনলাইন ট্রান্সফর বা পেটিএম মিলুছি। সে বড় বড় মলকু যাচ্ছেন, গেমিং জোন্রে খেলুছেন এবং দামি ব্রান্ডেড জিনিস কিনুছেন, কিন্তু সে পাখে সেই উৎসাহ এবং অপেক্ষার আনন্দ না যা সেতবে সময় লা। হ্যাঁ, সে বর্তমান পিঢ়ি যে পয়সার ডিজিটাল সংখ্যা তো দেখুছেন, কিন্তু আমি মানে সেই পুরোনা সময় ভাই সেই কয়েন কু হাতের মুঠাই ধরবার যে স্পর্শ এবং তৃপ্তি সেইটা সে অনুভব করে পে। আধুনিকতা আমি সুবিধা তো দিয়েছি, কিন্তু পিলাদিনর সেই মিঠা অনুভূতি আমাখর নিশ্চিত ভাবে ছড়াই নিয়েছি। সময় যেতে আগকু গলে পিলাদিনর সেই স্মৃতি সবুলে আমদয়ের গোটে কোণে সুরক্ষিত রয়ে থাকে। তাই ফ্রেন্ডস, আজের এই শো মাধ্যমে আমি আপনার সেই পুরোনা দিনক আউথরে মনে পকাইবার গোটে ছোটিয়া প্রয়াস

0: আরে কবিতা, ভালো লাগিলা যে তুমি আয়ুষ্মান আরোগ্য মন্দির কু সার্ভাইকাল ক্যান্সার পরীক্ষা পাই আসিছ।
1: দিদি, মো ঝিও হি মতে এথি পাই প্রোৎসাহিত কলা।
0: আরে বা, তম ঝিও তো বহুত স্মার্ট। ঝিও, তমকো কেতে বর্ষ?
2: মতে

পরবর্তী স্পেস করছেন আভাস সেন, রোহিত সেন, দীপক কুমার, রাজকুমার ভরদ্বাজ, বিমল শ্রীবাস্তব, মনীষ শর্মা, আলি সাপা, তমন্না রেড্ডি, টাটা স্টিল প্লান্ট রু শুনবাকে চাইছেন আপনার প্যার তো হোনাই থা চলচ্চিত্র গীত গীতটি গাইছেন অভিজিৎ এবং অলকা ইয়াগ্নিক। নেক্সট স্পেস করছেন কল্পনা মহান্তি, সোমপ্রকাশ, ভরত চন্দ্র নায়ক, সিডিএ সেক্টর সিক্স কটক রু। আপনার শুনবাকে চাইছেন নাগফাসা চলচ্চিত্র গীত গাইছেন অক্ষয় কুমার মহান্তি। তবে আপনার পাখে পৌঁছে দেছু আপনার মন পছন্দ গীত, ব্যাক টু ব্যাক দুইটি গীত। স্টে টিউন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক, দিলসে দিল তাক।

তেবে সাথী এই রথযাত্রা আসিলে শ্রীক্ষেত্রর পরিবেশ ভক্তির ভরিযায়। এই পবিত্র যাত্রার সবুঠারু আকর্ষণীয় এবং আধ্যাত্মিক অংশ হচ্ছে এই রথখলা। রথখলা হচ্ছে সেই পবিত্র স্থান যেউঠারে মহাপ্রভু শ্রীজগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং ভৌণী সুভদ্রাঙ্ক তিনোটি বিশাল রথ নির্মাণ করা যায়। এই রথখলা জগন্নাথ মন্দির সম্মুখে রহিথায়। প্রতিবর্ষ অক্ষয় তৃতীয়া দিন ঠারু রথ নির্মাণ কার্য আরম্ভ হুয়ে প্রথমে বিশেষ পূজা আজ্ঞামাল আসিবা পরে কাঠ কাম আরম্ভ হইথায়। মহারণা সেবক মানে পুরুণা পারম্পরিক নিয়ম অনুসারে রথ তৈরি করতে। এই রথখলার এই যে হাতুড়ির শব্দ, কাঠর সুগন্ধ, শঙ্খধ্বনি এবং জয় জগন্নাথ ধ্বনি মিশি এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করে। ভক্ত মানে এই স্থানক কেবল রথ তৈরি জায়গা ভাবে নুহ, বরং মহাপ্রভু সেবার এক জীবন্ত যজ্ঞ ভূমি ভাবে দেখতে। প্রত্যেক রথর উচ্চতা, চক সংখ্যা, রঙ এবং অলঙ্কার অলগা অলগা থাকে। এই সমস্ত কার্য শতাব্দী শতাব্দী ধরে পুরুণা পারম্পরিক প্রথা অনুযায়ী চালি আসিছি। বন্ধু, এই রথখলা আমাকে শিখায় সেবা হি ভক্তি এবং ভক্তি হি মহাপ্রভু পাখক পৌঁছিবার সর্বোত্তম পথ।

और जब प्यार होता है पहली बार, तब दिल तो पूरा पूरी गार्डन गार्डन हो जाता है. और ये जो पहली प्यार होता है ना, ये कभी भी मन से जाता नहीं है. যেমন আমি প্রোসেসড মিট বা প্যাকেট মিট রেড মিট এইসব জিনিস যদি আপনার ন খাওছেন, সেটা আপনার হেলথ পাই ভালো, যদি আপনার ব্যাক পেন ভোগুচেন. সো লাইফস্টাইল ডিসঅর্ডার হলে হি এই প্রকার ব্যাক পেন স্টার্ট হয়ে থাকে. সো সেইপাই যেতবেলে বি আপনার যদি এইভাবে কিছু সমস্যা ভোগুচেন, প্রথমে আপনার লাইফস্টাইল কু ঠিক করতু, আপনার বসবা পোশ্চর কু ঠিক করতু. টিকে যেতে বহুত সময় ধরি অফিসে যদি ঘন্টা ঘন্টা ধরি বসুচেন গোটে জায়গায়, তাহলে সেঠু টিকে উঠি ওয়ার্ক করন্তু, টিকে বেন্ড করন্তু নিজ বডি কু, ইয়া দ্বারা আপনার ব্যাক পেন র সমস্যা রু আপনার মুক্তি পাই পারিবে. এন্ড যদি আপনার ব্যাক পেন হেইনি এপর্যন্ত, তাহলে এইভাবে ভাবে যদি আপনার আপনার ডায়েট কু কন্ট্রোল করছেন, মানে অত্যধিক লুণ বা চিনি অয়েল ফুড এইসব জিনিস কু আপনার টিকে কাট আউট করছেন, এন্ড এক্সারসাইজ করছেন, এন্ড টিকে অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভ রহছেন কহিবাকু গেলে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি.

0: টাকা 3000 খন্ডা দেবি আর এমনি যদি কাস্টমার আসবে আজ্ঞা মো অ্যাকাউন্ট ফুল হয়ে যাব আউ
1: আচ্ছা নিহাতি ভাবরে বিজনেস যে করতে পয়সা সাং সাং মিলি নথায় বট মিলি থাকে এইটা সত কথা ফ্লোটা চালি থাকে
0: একুশ লক্ষ 2% মোর হচ্ছে 42,000 42,000 নলে ভাই টঙ্কা 20-30,000 দিও
1: স্ত্রী না সেভিং করে পাবনি সেইটা কো কথা হল মানে স্ত্রী কোন ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট না কোন মানে স্ত্রী থিলে হি সেভিং হব নলে হবনি সেমতি তো নয় না
0: মানে সে মানে কোন কইলে আজ্ঞা মলি চুমুটি কাহাকু দেবেনি মানে পেটকু পাটিকি মারিকি সন্তিকি রখিদেবে আমার তো যেমনি নিঃশ্বাস কু বিশ্বাস নাই আমার আজ্ঞা হ্যান্ড টু মাউথ খাইবি কি অয়স্কর দেখা যাও পয়সা তো আউছি সত ইমানদার যেমনি হলে লক্ষ্মী আসবে লক্ষ্মী চঞ্চলা লক্ষ্মী সবুলে আপনার পকেট রে আছে মো পকেটে কেতবে কুয়াড়ে যাবে তার ঠিকনা নাই
1: বিলকুল বিলকুল বহুত বড়িয়া লাগিলা রাজেশ ভাই আজি সকালু ফার্স্ট কলর আমার কল রে কানেক্ট হলে এত সুন্দর হসাইলে বহুত বহুত ধন্যবাদ থ্যাংক ইউ সো মচ
0: আপনার মা শালা ঘণ্ট বড়ি থাকে এমনি সুন্দর প্রোগ্রাম করতে রইলি ভৌণী জয় জগন্নাথ
1: জয় জগন্নাথ তো এইটি মু আপন মানুকো টিকে আউ টিকে ক্লিয়ার করি দউছি আজি সেভিংস র কথা কেবল আমি টঙ্কা পয়সা কো নেই কি আপন মানক সহিত আলোচনা করুন সেভিংস বিভিন্ন কথা কো নেই হেই থাই যেমতি কি ফুয়েল র সেভিং মানে যেমতি কি আমি গাড়ি রে তেল পকাউছু তেল কো বি সেভিং করিবা দরকার যোটা প্রাকৃতিক উৎস রহিছি সে সব গ্যাস সেভিং করিবা দরকার তেল সেভিং করিবা দরকার কারণ এই সব হচ্ছে প্রাকৃতিক উৎস তেনু এই সব র সেভিং আমাকো ছোট বড় শিক্ষা দেই সাই যে এটা কেতবেলে বি সরি জীব তেনু তাকে সেভিং করা আমার নিহাতি ভাবে আবশ্যক যদি অযথায় অনাবশ্যক ভাবে জমা বি গাড়ি নেই পেট্রোল পোড়ি কুয়াড়ে জায়গা যা এই পাখ জায়গা যা জমা বি উচিত নুহ তা বদলরে যদি আপনার চালিকি যাচ্ছেন আপনার হেলথ বি ভালো রহব প্লস আপনার ফুয়েল বি সেভ হয়ে তো এই সব কথা নেই আমি আজির টপিক নেই আসিছু মু আসিছি আপনার পাখক যে সেভিং করা কেতে ভালো পাঁচ আজি যায় কোণ কোণ সব সেভিং করছেন অ্যান্ড তার ফাইদা কমিটি আপনার মিছে 0671-2303-153 এই নম্বর রে আপনার মানে কথা হচ্ছেন স্মৃতি সহিত এফএম রেইনবো প্ল্যাটফর্ম রে দেখিবা আউ জনে কল রে আসিগলে কি আছন্দি হ্যালো
2: নমস্কার
1: নমস্কার কে কহুছন্দি
2: মু অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ও ছোটিয়া মুনি ছোটি অধ্যাপক রবি আচার্য কটমঙ্গদেবপুর কহুছি
1: আচ্ছা আচ্ছা রবি আচার্য ভাই আমার সহিত কানেক্ট হয়েছেন ফার্স্ট টাইম কল করছেন আপনার এফএম রেইনবো কো ওয়েলকম করুছো আপনাকো যা হো আমার জনে নয়া শ্রোতা আমার সহিত কানেক্ট হয়ে গেলেনি তেবে কুহন্তু যে যো সেভিং করিয়াকো কেতে ভালো পাঁতি আর কোন আজি যায় সেভিং করিছন্তি তার উপকার কেমতি মিলিছে আপনাকো
2: নিশ্চিত ভাবে এটা বহু শিক্ষণীয় প্রোগ্রাম আজ্ঞা আর দ্বারা মু কোন মু শিক্ষা অনুষ্ঠানে মু শিক্ষা দেউথিবা মহাবিদ্যালয় তথা বিভিন্ন শিক্ষা নিকেতনরে মো পিলামানে আত্রু মধ্যে শিখিবে ଏଇଟା ଗୋଟେ ଭଲ ବଢିଆ ଜିନିଷ ବେଳେ ବେଳେ ଆମେ ସବୁ ଜାଣିଥାଉ ଯାଉ ଯେ ଆମକୁ କଣ କରିବାକୁ ପଡିବ ମୁଁ ଯେତିକି କହିବି ମ୍ୟାଡମ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୁଁ ଦୈନନ୍ଦିନ ସାଇକେଲ 35-35-70 କିଲୋମିଟର କରେ ତାଦ୍ୱାରା ମୋର ଦେହ ସୁସ୍ଥ ରହେ ମାନସିକ ସ୍ତରରେ ମୁଁ ଶାନ୍ତି ପାଏ ଏବଂ ମୋ କର୍ମମୟ ଜୀବନରୁ ଫେରିଲା ପରେ ମଧ୍ୟ ମୁଁ ଶାନ୍ତିରେ ଟିକେ ଶୋଇପାରେ ରାତିରେ ଏବଂ ଦ୍ୱିତୀୟ କଥା ହେଲା ମ୍ୟାଡମ ଆବଶ୍ୟକ ସ୍ଥଳେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଦେଶର ସଂକଟ ଦେଖୁଛେ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛେ ପ୍ରୋଗ୍ରାମ ମାଧ୍ୟମରେ ଯେ ଆବଶ୍ୟକ ଅନୁସାରେ ପ୍ରତ୍ୟେକ ଗ୍ୟାସ ହଉ ବା ପେଟ୍ରୋଲ ହଉ ଆବଶ୍ୟକ ଅନୁସାରେ ସଞ୍ଚୟ କରିବା ଉଚିତ ଯଦି ଆମେ ଚାଲିକି ଯାଇପାରୁଛେ ଚାଲିକି ଯିବା ଏବଂ ସାଇକେଲ ମଧ୍ୟ ଆପଣେଇବା ଉଚିତ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ
1: ତା
2: ଶରୀର ପାଇଁ ଫିଟ୍ ନିଜ ପାଇଁ ଫିଟ୍ ଏବଂ ପଇସା ମଧ୍ୟ ବଞ୍ଚିପାରିବ
1: ବିଲକୁଲ ବିଲକୁଲ ବହୁତ ବଢିଆ କଥା ଯାହା ହଉ ଆପଣ ଜଣେ ଟିଚର ଆଣ୍ଡ ଏମିତି ବ୍ୟକ୍ତି ଆମ ସହିତ ଯୋଡ଼ିବା ଦରକାର ଯିଏକି ଏଇସବୁ କଥା ଉପରେ ଅତି ଗୁରୁତ୍ୱ ଦେଇକି ବହୁତ ସୁନ୍ଦର ଭାବରେ ବୁଝେଇ ପାରିବେ କହିପାରିବେ ବହୁତ ଭଲ ଲାଗିଲା ଆପଣ ଆଜି କଲ୍ କଲେ ଏମିତି କଲ୍ କରନ୍ତୁ ଆମ ସହିତ କନେକ୍ଟ ରୁହନ୍ତୁ ମଝିରେ ମଝିରେ ଆସନ୍ତୁ ଆମକୁ ଆମ ସହିତ କଥା ହୁଅନ୍ତୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ କଲ୍ କରିଥିବା ନମସ୍କାର ସୋ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆମେ କଥା ହଉଛୁ ଆଜି ସେଭିଂସ ବିଷୟରେ ଏହି ସେଭିଂସ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ହେଇଥାଏ ଯେମିତିକି ବର୍ତ୍ତମାନ ଆମକୁ ଆହ୍ୱାନ ଦିଆଯାଉଛି ଯେ ସମସ୍ତେ ବର୍ତ୍ତମାନ ସେଭିଂ କର ନିଜ ନିଜ ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ତରରେ ଯାହାଦ୍ୱାରା କି ଗୋଟେ ସୋସାଇଟି ଉପକୃତ ହେବ ଗୋଟେ ପରିବାର ଉପକୃତ ହେବ ଗୋଟେ ସୋସାଇଟି ଉପକୃତ ହେବ ଗୋଟେ ଦେଶ ଉପକୃତ ହେବ ଏହି ସବୁ ଜିନିଷ ଆମେ ଆମ ନିଜ ହାତରେ ହିଁ ରହିଛି ତେଣୁ ଆମକୁ ସେଭିଂ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ ପ୍ରାକୃତିକ ବିଶେଷ କରି ପ୍ରାକୃତିକ ଉତ୍ସ ଯେଉଁ ସବୁ ଜିନିଷ ଆମେ ବ୍ୟବହାର କରୁଛୁ ସେସବୁକୁ ସେଭିଂ କରିବା ନିହାତି ଭାବରେ ଆବଶ୍ୟକ ବର୍ତ୍ତମାନ ସମୟ ଆସିଗଲାଣି

But time is not slow, yaar. Agogo, samayo gadi chalichi. 10:29 already heigalani. Ama sahita Sudha Sadangiru, Urmila Behera, Prasant Kumar Behera, Lipu, Luto, ebang tanka nati Gugula ama sahita connect heichandi WhatsApp re. Lekhle namaskar Smriti appa. Tame asile karyakrama kahin ki bhala lage mu jane na. Emiti karyakrama karuthantu ame mane emti sunuthau. And Odia chalachitra ro geeta, thank you so much. Odia chalachitra ro geeta Sahari Baghara, aji mu pini. আজি মো ছুইনি মিছে হুয়ে লোক হসা এই গীতটিকু শুনিবা পাই অনুরোধ করিছন্তি এন্ড এই অনুরোধটি আউ জনে লিসনার্স মধ্য আম সহিত কানেক্ট হইছন্তি সে করিছন্তি সে হচন্তি মঞ্জুপালা পাত্র ভক্তি প্রসাদ অসরলা পিচুকুলি খোরধারু সে মধ্য শুনিবা পাই চাইছন্তি সহরিবাগ চলচ্চিত্রর আজি মো পিনি এই গীতটিকু তাহলে পৌঁছছি আপনমানক পাখুকু আপনক মনপসন্দ্রই সুন্দর গীতটি

ওকে সো 10:40 অলরেডি হয়েগলি আপ্র অল্প সময় 11টা পর্যন্ত হি আপনার রেইনবো এস এম এস সো বর্তমান চালিব বট এফ এম রেইনবো রেইনবো এস এম এস সো বহু থর আসুচি আপনার পাখ আই মিন রাতে আসিযোগ আপনার পাখক ইভিনিং সো রে আপনার শুনেপার আপনার মনপসন্দর গীত টুকু প্রধান শিবানী প্রধান টিকি মিকি মাণিয়াবন্ধ সন্ত্রাবালি বড়ম্বারু আম সহিত কনেক্ট হয়েছেন জয় জগন্নাথ সমস্ত শ্রোতা মান জনাইছেন আলবম গীত তমে গলা পরে ওড়িয়া আলবম্র গীত দরিয়া পাইগলা নইকি এই গীতটি শুনে অনুরোধ করেছেন।

সাথিডিউন করছেন্টি 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটক দল সদল তক সজালে কিছি কথা কিছি গীত হ্যাঁ সাথি স্মৃতি সঙ্গীত কো অর্থ দেই থাই যদি কোনসি গীত সহিত আমার ব্যক্তিগত অনুভব জড়িত থাই না সেই গীত আম পাই বিশেষ হই যাই থাই অন্য লোক পাই সেই গীত সাধারণ হই পারে কিন্তু যাহাঙ্ক স্মৃতি রে সেথিরে গড়িত না সেমানক পাই সেই গীত অমূল্য ধন পরি যেমিতি কি স্কুল টাইম রে বিদায় বেলে সমারোহরে গীত বর্ষ ধরি মনকু ছুঁই থাই যে গীত শুণিলে আমি পুঁ সেই শ্রেণী কক্ষরে ফেরি যাও বলে লাগে মানে আমি পুঁ সেই স্কুল দুনিয়াকু চালে যাই থাও